খালসে জিকে বোল বলে বলো রে ওয়াহেগুরু, বলো রে ওয়াহেগুরু। শিক্ষা নু শিক্ষি দান, কেশ দান, রেত দান, ভবেক দান, সাদান, প্রস